0: शाहरुख खान एंड यू आर लिसनिंग टू उजाला रेडियो, उजाला रेडियो, उजाला रेडियो, उजाला रेडियो, उजाला रेडियो।
1: Het aftellen is begonnen. De super early bird tickets voor Brazzaville zijn bijna uitverkocht. Wacht niet tot het te laat is. Bestel nu jouw tickets op brazzaville.nl.